কাপড় মাইনকুল কুল ছুটল দাওন দাওন দতরা গাড়ল দতরা নিয়ন মজা আতাক দলল আরে কুট করোনা তো লাগলো দতরান মজে পাকাই তারকেত পার কিলে ওগত লাগনা রকডে স্তানে ইঞ্জেকশন কাড়লে ইঞ্জেকশন পড়ুন সাইবার রগত মজে।